0: রাত্রির আমরা গীত বলে কোথা রামরা রামরা সন্ধে যাক ওই নয় তো সাথে পাথপল চার মেগা হাউস রেডিও আদি খোলে রসাই কেউ।
1: नमस्कार म देवीराम पराजुली जिरे खोर्सानीको भोक लायो तपाईं यतिखेर सुन्दै हुनुहुन्छ आदि खोला एफएम 105.4 मेगा।